0: ওহত হের বুড়িয়া বর্ষক সময় থে পখারিক মুহকা রুকল বাকি মুসুয়া আল কলস আব মুসুয়া খুশি সপক্ষে আইস
1: সমঝনু ঘরক আন্দর পাঁচে বাহার কথা কথা হইল বা কাত পড়না রহ
0: অসি করি হের বুড়িয়া ও সিনহ কলসে কাল মিটি না ও টেলা রোটি পকা কর বাসি খাই দোসরা অসল পরিবার মনে মিলক অসর সফাই করবি দোসরা আঞ্জর পাঞ্জর রহল পোহর ব্যবস্থাপন করবি তনি হুই
1: হুই থা হো বুড়া অসি জালা মদ।

0: ওহট হের বুড়িয়া বর্ষাক সময় থেবা পখারিক মুহকা রুকল বাকি মুসুয়া আল কলস আব মুসুয়া খুশি সপথে আইস
1: সমঝনু সড়ক আন্দর পাশে
0: হের বুড়িয়া ও সিনহ কলসে কাল মিট্টি না ও টেলা রোটি পকা বাসি খাই দোসরা সব পরিবার মনে মিল সর সফাই করবি দোসরা আঞ্জর পাঞ্জর রহল পোহর কা ব্যবস্থাপন করবি তনি হুই
1: মিঠা হো বুড়ুয়া অসিন জালা মদান ঘাস পোহর ঝফাস বিল থাউ মা তাপ নুখ বৈঠল রহ সেখনা
0: ও হো সেটা কলক হো ছাই সমীরা ছাও বিবেক তু ও মাই মিল ভরত আঞ্জর পাঞ্জর রহল ঝ্যাং ঝ্যাং ঘাস কাটি কালিক লানল কাঠে থে ঘর সে তনিক দূর কটকোরা লগাই পড়ল বখারিক মুহকর থে সাপ মুসু চুপে পৈঠানি সেখনা মে চবরদার পড়ল দোসরা ঘর আঞ্জর পাঞ্জর ফসফার ও সফা হইল সে সাপ অইনা তা অস্তহা কম হয়ে যাই
1: কাল শনিশ্চর থে হো বিহান কো ফুসত থে বা
2: সাপ বর্ষা ছাগক সময় মা সুখা ঠামা বৈঠ মন পড়ে থ ই মৌসম মা আপন বসারা মা পানি পৈসা পিলা কোর সে সুখা ঠাম কা খোজি মা ওকরা বাহির নিষ্কট
3: মুস মুরগি জসিন আহারা কা খোজি করনা ক্রম ফে সাপ মানব বস্তি লঘ আইসে থ
4: বিশ্বাস লগ্না ও সহি জানকারি পাইক লাগ ও লঘ উপচার কেন্দ্র কাহা বা কৈখ পট্টা লগাই লাগ আধিকারিক ওয়েব পেজ স্নেক বাইট নেপাল .org মা যাখ আবশ্যক জানকারি লিহে সেকতি থা
5: नेपाल सरकार स्वास्थ्य तथा जनसंख्या मन्त्रालय इपिडियोमोलोजी तथा रोग नियन्त्रण महाशाखा र राष्ट्रिय स्वास्थ्य शिक्षा सूचना तथा संचार केन्द्र विश्व स्वास्थ्य संगठन नेपाल WWF नेपालका साथै बीपी कोइराला स्वास्थ्य विज्ञान प्रतिष्ठान सम्बद्ध सर्पदंश अनुसन्धान केन्द्र संघको सहकार्यमा रोटरी इन्टरनेशनल एवं रोटरी क्लब अफ काठमाडौँ मिड टाउनका साथसाथै विश्वभरका रोटरी फ्रेण्ड्स एवं पार्टनर क्लबहरूद्वारा जनहितका लागि प्रस्तुत सन्देश